ইয়ান আকাশবাণী টুরা সময় দা অদক চি বঙা বাজি ওহা প্রোগ্রাম রঙ আবার সিং নাসখা আছে রংথাল বা শাস্ত্র নি কথা রঙ খান না নামগি যাকো দাকপা খাকেত দাকবা কো বোবল দাকে ছোল খোয়াম্মা আর উনা ওয়াগাম চিকমিজলা গিত্রং ওদায় খোলা চিসনি ফোট চিগনি ইরং বাকসা দা উনা সিমং ফার্ডিনেন মারাক আর নিদোল নি রঙ্গপা ইসোল না রঙ মথেলানি গিত্রং কো খুনা সোনা মানগেন গিত্রং আর উঙেঙা নাংখো মানফা কাঙিং যুগ মথেল রংছং আরো মক্রাক সবো

নমস্কার আরো ওলা লগতে সুন্দর বিয়ান ইডা আকাশবাণী কেন্দ্র টুরা মিডিয়াম ওয়েভলা 243.31 মিটার আরো কেলোহার্স 1233 নি অনুষ্ঠান প্রচার হবা লাগিছে আমলা সুর আজি রবিবার জুলাই মাসলা 12 তারিখ সন 2026 আরো সময় ভিয়ানলা 6:30:20 পার হবা লাগিছে আজিলা অনুষ্ঠান নি আপনি গিলা প্রথম গানরা শুনিবাগে পাব শিল্পী মলিন্দ্র হাজংলা গানরা আরো এই গানরাগে শুনিবাগে অনুরোধ জানাছে সামতি গাঁও থেকে পিঙ্কি ধর্মেশ সনি অঞ্জলি রীমা প্রাঞ্জল কুন্তি রাকেশ আরো নিভা

আপনিগুলা উপভোগ করিলে শিল্পী মুলিন্দ্র হাজংলা গানরা এলা অনুষ্ঠান নিয়ে আপনিগুলা দ্বিতীয় গানরাগে শুনিবাগে পাব শিল্পী টুন্ড্রা হাজংলা গানরা। আর এই গানরাগে শুনিবাগে অনুরোধ জানাছে লিঙ্গপা ঠিকি, অজয়, প্রতিভা, কাবেরী, সুদেব, নির্মলা আর রীনা।

আপনি এগুলো উপভোগ করিলে শিল্পী টুন্ডরা হাজংলা গানরা এরা অনুষ্ঠান নি আপনি এগুলা শুনিবাগে পাব। শিল্পী স্বদেশ হাজংলা গানরা আরও এই গানরাগে শুনিবাগে অনুরোধ জানাছে সুলগুড়ি ঠিকি পিন্টু রাজু অনুষা পূর্ণিমা পূজা সোনালী বেদনা আরও বিকি।

আপনিগুলা উপভোগ করিলে শিল্পী স্বদেশ হাজংলা গানরা ইলা অনুষ্ঠান নি আপনিগুলা শুনিবাগে পাব শিল্পী মধুমিতা হাজংলা গানরা আর এই গানরাগে শুনিবাগে অনুরোধ জানাছে কোডাল ধোয়া টিকি নীলম হিমাদ্রি শ্রেয়সী বিশ্বজিৎ গৌতম আর পিহু।

আপনিগুলো উপভোগ করিলে শিল্পী মধুমিতা হাজংরা গানরা ইলা অনুষ্ঠানই আপনিগুলো শুনিবাগে পাব শিল্পী পঙ্কজ হাজংরা গানরা আর এই গানরাগে শুনিবাগে অনুরোধ জানাছে কাঁঠালবাড়ি ঠিকি মীনাক্ষী কমল গোপাল বিজয় নীলাক্ষী নির্মলা ধর্মেশ আর রিকি।

নেগুলো উপভোগ করিলে অনুষ্ঠান লা শেষ গানরা আর ইটাতে অনুষ্ঠান লা সময়রা শেষ হয়ে আহিলে আর ইলা লগে লগে মানে থান থেকে বিদায় নিলে। ধন্যবাদ।

0: নামগুপা খবর এস আই এর হাজারগুনি খরুক্তপলসিনি নামানগে পরাঙ্ক বিমুসে গাতানি গেথামগুপা বাকসক বাহা
1: ইয়াই নিউমেরেটর আংনি নকনারে বাগিন নেখনা উনুরাঙ্গা মাইকো দাকপো
0: আলটু আবা জুন কলাচিয়নি জুলাই খরুক্সকু তারিকনা বিমুসে গাতনার এবা ও ঠিকঠাক বা উয়াতানি রং হনাইবো
1: ইন্দিবা সিং আনি রং দঙ্গো দে
0: উনাবা জাজেং নাবে আলটু এন নাকনি বুথ লেভেল অফিসার মু বাকসা গলফয়ে নাকনি উইনা নাঙানি রং কো সিং এর নামান গেন
1: আরো ইয়া বিএলওনি নাম্বার কো বানানি কো মানদে
0: সাসকু বোয়া জিরো না কল খাবো আরো নাকনি বিএলও কো মাসিনা গতা ডাকচাকানি করাবো আর ECINETF কো ডাউনলোড খাইনবা নাপাঙি নিবো আর উনা ডাকচাকানি কো নাঙামা থালাতানি রং কো নাঙামা না সিমং সান্দি নি নাক তামান গেন
1: আলটু বিয়েদে
0: ওয়ে বিমু সেগাতরা মামুং লেখা নাঙ্গজাবা না আখাকেত কপা উয়াতানি রং কো সান ওনাতাইবো আর নাকনি বিয়েলো বাক্সা খবর আগ্রিকবো
1: কিসিক্রাবো দালো নাকনি খাকেত উয়াতানি খনালো খাকেত কপা উয়াতানি কো সে রাখি না ডাকচাকে ডাকচাকানি কো নাঙোদে বিয়েলো ইন কল কবো আর নাকনি সিঙ্গানি রং না গানচাকানি কো মানবো
0: ইয়া হাজালগানি খরুক্ত পলসিনি বিমু সেগাতানিয়ারা জুন খোলাচিয়নি জুলাই খুব্রুক্সকু থারিকোনা ওয়াঙ্গেন নাংরম্বো বাকরম্বো আর ছানছা পাখো মানবো ইয়াকু ইয়াতকপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া
2: ও মেঘালয়নি মন্দিরং না বলসি চিঠাত কাপনা সিং হামা অন্দাকে ওদে না থাংনি ফু না মানানি দালবে গবা বলকো গমাত মাবে হাজাগনি কলগ্রুপটক বলসিনি অক্টোবর 7 তারিখ বা 19 খাং বলসি চিঠাত কাপা হদে ইয়া নাকনি মাতগনি বলকো খাঙানি সময় সকাহা
3: উঙাবা ইন্ডিয়ান ইলেকশন কমিশন স্পেশাল ইনটেনসিভ রিভিশন নি গথাম গপা বাকো আবাচিং আতিং হা বুথ লেভেল অফিসার রং হাজাগনি কলগ্রুপটক বলসিনি জুন কলাচি তারিখ কলি জুলাই কলগ্রুপ স্কু তারিখ কোনা না সিমনি নকনা রিগাঙ্গেন উনি গমন নাকনি লেখা রং কো তারি দুন সুবো
2: হাজাগনি কলগ্রুপটক বলসিনি আগস্ট 5 তারিখ কোনা সিমাংনি বিমুরাং কো ইলেকশন রোলো সেগাতানি খাম গপাও গেন মাইবা গুয়ালানি বা খামানি রং দোদ হাজারগুনি কলগ্রুপটক বলসিনি আগস্ট 5 তারিখ আর সেপ্টেম্বর 2 তারিখ নিগেছে পোথারি দাপনা সময় রং কোনাঙ্গেন
3: অক্টোবর 7 তারিখ ও খাম গপা ইলেকটোরাল রোল কোনা খাদাতনা সখাং নানি বিমান কাকেত গপাও নানাঙ্গেন সখাং গপা চাংনা সেগাতানি হতাকি আমা ইয়া নালথুয়াবা নামি আদু কো সংদুং খামানি আর বলসি কো সাক্ষী অনি গপা লেখা রং বাক্সানা পাসপোর্ট সাইজ ফটো কো সান নাঙাইয়াবা
2: না আনাংনি জাকাতেলে মানগমান বল রং কো জাকখালবো নান দিন কানা মানগপা ভোটার হেল্পলাইন নাম্বার সাস কু বোয়া জিরো না খাবো ভোটার হেল্পলাইন অ্যাপ কো ডাউনলোড খাবো বা ভোটার্স ECI.gov.in na napanginibo.
3: Una griba, CEO Meghalaya.nic.in na napangini na matgin, pun gapa ubo, may nanak ni kurang gamsata.
2: Yakub Yatkepa, Chief Electoral Officer Meghalaya.
4: Na Simang 36 Chinatown film ni git ko ba kinaso na gatamat na ha? Tao na Simang na Kavita Krishnamurti ni rinagpa, Betavi film ni git ko gamatang skay nga gitaraw nga. Don't take a panga.

নসিমাং নোথা নোথা হিন্দি ফিল্মনি গীতরঙ্গা মাতানি সময়ো বনখামে সোনু নিগম আর শ্রেয়া ঘোষাল রঙ্গপ্পা ব্লু ফিল্মনি গীত খোখনা সোনা গতামনা দুদকসানী জামানো চেটপাজি উহাও নসিমাং দিল্লি স্টেশনের ওয়াটাচ খাগবা হিন্দি আর ইংলিশ খবরঙ্ আর জল জল চেট খোলাচিও শিলং স্টেশনের ওয়াটাচ খাগবা সালগ্র সালারাম আদকনি ইংলিশ খবরঙ্ খোবা খোনা সোনা মানগেন ইয়ান আকাশবাণী থুরা।

0: Namgipa khobor SIR hajalgani khoruktok bulsini phunnamangi parangko bimuse gatani ge thamgipa baksok baha
1: ye numerator angni nokonare baginnik na unuranga mai ko dakpo
0: altu aba jun kholachuni julai khoruk sku tari kona bimuse gatnar eba o tiktak ba uyatani ra ho naibo
1: ndiba singani rang dongode
0: unaba jajeng nabe altuen nakni boot level official mu baksa golpoe nakni uina nangani rang ho singira naman gen
1: aru ye bieloni number ko banani ko manbe
0: sasku bonga jirona khol khabo aru nakni bielo ko মাসিনা গতা দাকচাকানি করাবো আর ECINETF কো ডাউনলোড কাইনবা না পাঙ্গি নিবো আর উনা

0: 아니면 뭔가 배치나 질문은 와 바서 거반 중 매치랑 에 몽송 밭에 녹당 닦게 늦게 발랑 안탕니 뭔가 치는 아니랑 나 세가 바치고 앞나 만자모 문이가만 만나 오대 안탕 제 감고 가 에바 녹당 나 닥쳐가니고 나 만오대 남받다 안내산 앙니 아가난이 되고 마이겐
1: 내 시망 배치나 질문은 안당리 장이 다니면 간득히 아가는 이고 그나소나마나 하 나오 나 시망나 무가 파밍 니그먼 스리마티 산드레 지모문이 아가는 이고 그나소나마겐
2: 세리카처 얀 레보르 낭가파 아로 게아 가마니오 방착파 카르카나 우아 세리컬처 바조옹 질라니코 닥나 아디탄 레보르나가 은네아 카논 안칭 스캉파 녹니 만데랑치나 바칭나만겐 무가 조옹 질라니아라 남멘 알투베가파 캄산 옹아야 야랑코 닥나 빌니 캄코 바스키아 프라니 가당코바 낭자 안칭 남미 볼랑코 방사오니 방사오나 미트르그니망 첼그르케 기오데 만데 삭사안 볼 방 르차사코데 니록나 만나야 누가 볼라라 르시 콜라치오니 석브리오나 당캄거파 볼롱아 아루가랑코 르뿡 아니치 바기 아니치 바 안칭니 볼 와치랑코 르뿡나 락타카니바 오마 베비안 안칭니 비아파라 climate rang ko ba thosu sa gen chmode asamo jo ong jorga parang na batte nambata anchingni india songni asam state to mang mang san muba silko ma na maya chim anching bisio changbri ba changbonga muga jo ong rang ko jena matna muga bitapni gam chatani aro tharaken thangkha manani ko nike manderang bol rang ho ke na gisak nang thoke ha aro yarang ko nike মামং সরকারিবা বাংইন ডাকচাকানি রংকোবা নেহা জে মন্দিরাঙ্গান জোং জলনা গিসকো নাঙ্গাচম ওয়াবাসেগমন মন্দিরাঙ্গনা বোল বিসারংকো ইনদিন দামগ্রি ওনেঙ্গা আরো উনবাক্সানাবা মাচুকি ইয়াসালংকো ব্রেনা আরো বারি বাগানাঙ্গকো নাম্মে রাখিনা থাংকা পাইসাচিবা ডাকচাকানিকো নেঙ্গা উনবাক্সানাবা বাসাকোবাদে জোং জলনা স্কবারাঙ্গকো জোং বচ্চিরাঙ্গকো মানানেঙা উনিগমন মুংসংবতে আনএমপ্লয়ুড বা জে ছাদাম বেরাঙান সিখিয়াপরা মানেন বা খামগ্রি দঙে আছেম ওয়ামাং প্রাইভেট গ্রেনিয়র বা আনথাংথাঙান সাবিসি গ্রিগপা জং বছিরাংকো থারিয়েন বানা নাঙেঙ্গপা মান্দেরাংনা ফালগেঞ্চ মোদে নাকপারাংনা সরকারি ট্রেনিং রংকোবা অনে মাছতানি জামানো নাঙা বস্তুরাংকো ব্রেনাবা 75% কোদে সরকারিয়ান অনগেন আরো আনথাংথাংদে খোলগ্রুপ পোঙা পার্সন কোসন খরস খানা নাঙাইগনক উন বাক্সানাবা গিসকো নাঙ্গাপা মান্দেরাংনা মুগা খলদংরাং খরকানিকো স্কিনাবা সুয়াল কুচিওনা ট্রেনিং ওয়াতাতনাবা দাকসাকিয়া আরো মাছতানি জামানোবা জে দাকোদে আনথাংথাংনা জাংগি থাঙানি চোলরাংকো দাকাংনা মানগেন খলদংরকানি খোলরাংকো ব্রেনা মানাগতা সরকারিয়ান সতবোঙা পার্সন কোদে দাকসাকেন আরো সতবোঙা কোসান নকপা খরস খানা নাঙাইগনো আনচং নামে নিয়াত কেনচমোদে আনচংনি বিয়াপরাঙোদে বাংএন বুরুং বোলগ্রম দাকে কালে দোনা নিরাংকো বা আবাচ আনিরাংকো নকনা মানগেন আনচং ইয়া পরং রংগপা বিয়াপরাঙো আরো আবা চাগপারাঙো মুগা জংনি চাগপা বোলরাং চুমতান সোম আরো বোলবতরাংকো গিয়াত কেনচমোদে বলসি গথামনি জামানন জৌংরাংকো জলনা মানাইগনো আরো বোল চুনখুইং মতঙ্গোদে আনছেন গিসেপ গিসেপো নাঙা নাংজা মেসু সামজাকরাংকো জেখাই থা আলু দাল নাকবারাংকো গেয়ে ছাজোল নাবা মানগেন আরো চাংসা বোল গেয়ে হাউন বলসি খোলাচ্ছি সপ্রি রাঙোনা বা থাঙা ইয়া বোল রাংকো গেয়ানিছি বাঙা থাংকা পাইসারাংকো রাবাগেন আরো ওয়ান দাকেন দেরচু সুরচুরাংনাবা ইয়া চোলরাংকো দাকে ছাড়ো রোয়াংনা মানগেন আরো দাও আগসাকো মান্দে জেলবে আনিছি Sorokari ba kamrang ko nang na manjaya ha. Aro mkang chide skia pora donggen tmo ba. Sorokari ni kam ko man pajana ba donga ha. Unigaman an ching. Da onin simsak soe. Muga jong ni. Ta gappa. Som aro bolbat rang ko. Gegen tmo de. An ching ni de drang su drang rang ba. Sorokari yo kam man pajao ba. An tang tang ni nok dang rang ko. Ni rok wang na de. Man gen. Un baksa na ba. Anchungni biap rangode charam ramgapa bolbatrang donga warang anchung gi eba anthangthangna thangkha paisarang khor abana gta mangen bon khambi anga nakke agana skenga je bangbata mandirangan muga jungrang ko jile thangkha paisarang ko manenga ha mattam ranga jilna sken chumuba anti ba bazar rungjani gman jilna ne kenkuwa andiba Anting Garo Hills ni dengtang dengtang bak rango asamo gata mandirang joong zilgen chumode alchua ayn anting ni biapobar utkijan anti onkhat chokmotken. Anting joong zilgapa sakkantian kumong nangrame joton kagen chumode antiko rabana mangen. Jios ka unon cholganang ne aganani donga aro kangal cholgri sakkantian joong zilgen chumode Anting pangnaba kangal ongjawatim.
1: Na simang prospect of muga farming in Garo's Nigman Sanre Jimumin niyaganani ko kutansuwa naman na ha. Daw na simang na Roni Sangma arundolin kapa gitrang ko watatingan gitrang ara Regen salgin kasa isolde rasong una una chuchokatpo

0: nasimang hevel son sangma aruni dolni khachrok pe sol narak mathelani ge trangko khna sona manaha mangapan program ko daudak diksani chamano khna sus kana mangen yan akaswani thura
1: এসআইর হাজারগানি খড়ক তো বলছিনি পূর্ণামানকে পড়াঙ্ক বিমুসে গাতানি গে থামগো পা বাক্সক বাহা
2: ইয়াই নিমরে চরাং নি নকনার বাগিন নিক না উনো রাঙা মাইকো দাপো
1: আলটু আবা জুন কোলা চিউনি জুলাই খড়ক স্কু তারিখ কোনা বিমুসে গাতনার এবা ও ঠিকঠাক বা উয়াতানি রাহো নাইবো
2: ডিভাইস ইং আনি রাং দমো দে
1: উনাবা জাজেং নাবে আলটুয়েন নাকনি বুট লেভেল অফিসার মু বাক্সা গল ফয়ে নাকনি উইনা নাঙানি রাং হো সিং এরা নামান গেন
2: আর ইয়া বিএলনি নাম্বার কোরা বানিনি কো মানতে
1: সাস কু বোয়া জিরো না কল খাবো আর নাকনি বিএলও কো মাসিনা গতা দাকচাকানি করাবো আর ECINETF কো ডাউনলোড খাইনবা না পাঙ্গি নিব আর উনা দাকচাকানি কো নাঙামা থালাতানি রাঙ্কো নাঙামা না সিমা সান্দি নিনাল তামান গেন
2: আলটুবিয়াদে
1: ওয়ে বিমু সেগাতরা মামুং লেখা নাঙ্গজাবা না আখা খেতকপা উয়াতানি রাঙ্কো সান ওনাতাইবো আর নানি বিয়েলো বক্সা খবর আগ্রকবো
2: কিসিকরাবো দালো নাঙ্গনি খাকেট উয়াতানি খনালো খাকেতকপা উয়াতানি কো সে রাখিনা দাকচাকে দাকচাকানি কো নাঙ্গদে বিয়েলোইনা কল খাবো আর নাঙ্গনি সিঙ্গানি রাঙ্না গানচাকানি কো মানবো
1: ইয়া হাজালগানি খড়ক তো পলসিনি বিমু সে গাতানিয়ারা জুন খোলা চিওনি জুলাই খুগ্রিক স্কু থারিকোনা ওয়াঙ্গেন নাংরম্বো বাকরম্বো আরো ছানছা পাখো মানবো ইয়া হু ইয়াতকপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া
3: ও মেঘালয়নি মন্দিরাং না বলসি চিঠাত কাপনা সিং হামা অন্দাকে ওদে না থাংনি ফু না মানানি দালবে গবা বলকো গমাত নাবে হাজাগনি কলগ্রুপ তো বলসিনি অক্টোবর 7 তারিখ বা 19 খাং বলসি চিঠাত কাপা হদে ইয়া নাংনি মানগনি বলকো খাঙানি সময় সকাহা
4: উঙা বা ইন্ডিয়ান ইলেকশন কমিশন স্পেশাল ইনটেনসিভ রিভিশন নি গথাম গপা বাকো আবাচি না তিঙা হা বুথ লেভেল অফিসার রং হাজাগনি কলগ্রুপ তো বলসিনি জুন কলাচি তারিখ কলি জুলাই কলগ্রুপ স্কু তারিখ কোনা না সিমনি নকনারি আঙ্গেন উনি গমন নাংনি লেখা রং কো তারি দুন সুবো
3: হাজাগনি কলগ্রুপ তো বলসিনি আগস্ট 3 তারিখ কোনা সিমাংনি বিমুরাং কো ইলেকশন রোলো সেকাতানি বুট খাম গপাও গেন মাইবা গুয়ালানি বা খাঙানি রং দো দে হাজালগনি কলগুতক বলসিনি আগস্ট 3 তারিখ আর সেপ্টেম্বর 2 তারিখ নি গিসে পো থারি দাপনা সময় রং কোনাং গেন
4: অক্টোবর 2 তারিখ ও বুলখাম গপা ইলেকটোরাল রোল কোনা ফাদাতনা স্কাং নানি বিমং কাকেত পাও নানাং গেন স্কাং গপা চাংনা সেকাতানি কোতক কিয়ামা ইয়া নাল থুয়া বা নামি আদু কো সংদং খামানি আর বুলসি কো সাকি অন গপা লেখা রং বক্সানা পাসপোর্ট সাইজ ফটো কো সা নাইয়া বা
3: না আনাংনি জাকাতেলে মানগমন বল রং কো জাকালবো নাম দিন কানা মানগপা ভোটার হেল্পলাইন নাম্বার সাস কো বোয়া জিরো না কাবো ভোটার হেল্পলাইন অ্যাপ কো ডাউনলোড কাবো বা ভোটারস ECI.gov.in no na napanginibo.
4: Una griba, CEO Meghalaya.nic.in no na napangini namatgen, pun gapang ubo, may nanakni kurang gamsata.
3: Yakub Yatkepa, Chief Electoral Officer Meghalaya.
0: Yan Akaswani Tura, daw nasimang isol na rungmatalani gitrang kuknaso naman gen, dala tamo nasimang na Happy Larson Marak aru uni dolni gatal gapa rungmathelani rangko kamatangen getraung enga gatal dakchok Abraham ko okamani bebio mangrake rakna phorai jungbo sastro ko aru isol blakpe gapa ya getrang ko daujol jol na simangkna sonaman gen

0: এসআইএর হাজারগুলি খরুক্ত বলছিনি ফোন নাম্বার প্রাঙ্ক বিমুসে গাতানি গেথামগোপা বাকসক বাহা
1: ইয়াই নিমরে চরাং নি নকনারে বাগিন নেখনা উনো রাঙা মাইকো দাকপো
0: আলটু আবার জুন কলাচিয়নি জুলাই খরুক স্কু তারিখ কোনা বিমুসে গাতনার এবা ও ঠিকঠাক বা উয়াতানি রাহো নাইবো
1: ইন্ডিবা সিঙ্গানি রাং দমো দে
0: উনাবা জাজেং নাবে আলটু এন নাকনি বুথ লেভেল অফিসার মু বাকসা গল্প হই নাকনি উইনা নাঙানি রাং হোস ইরা নামান গেন
1: আরো ইয়া বিএলনি নাম্বার কোরা বানিনি কো মানতে
0: সাস খু বোয়া জিরো না কল খাবো আরো নাকনি বিএলও কো মাসিনা গতা দাকচাকানি করাবো আর ECINETF কো ডাউনলোড খাইনবা নাপাঙি নিব আর উনা দাকচাকানি কো নাঙামা থালাতানি রাঙ্কো নাঙামা না সিমং সান্দি নি না গতা মানগেন
1: আলটু বিয়াদে
0: ও এ বিমু সেগাতরা মামুং লেখা নাঙ্গজাবা না আখাকেত কপা উয়াতানি রাঙ্কো সান ওনাতাইবো আর নানি বিয়েলো বক্সা খবর আগজাকবো
1: কিসিক্রাবো দালো নাঙ্গনি খাকেত উয়াতানি খনালো খাকেত কপা উয়াতানি কো সে রাখি না দাকচাকে দাকচাকানি কো নাঙ্গদে বিয়েলো না কল কাবো আর নাঙ্গনি সিঙ্গানি রাঙ্না গানচাকানি কো মানবো
0: ইয়া হাজালগানি খরুক তপলসিনি বিমু সেগাতানিয়ারা জুন কলাচিয়নি জুলাই খুগ্রুক স্কু তারিখনা ওয়াঙ্গেন নাংরম্বো বাকরম্বো আর ছানছা পাখো মানবো ইয়াকু ইয়াতকপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া
2: নসিমাং টেক্সি ড্রাইভার ফিল্ম নি জয় তো জয় কা ইয়া গীত কো খনাসোনা নাহা দাও নসিমাং নালা লতা মঙ্গেশকর আর মানা দে নি গপা ছোড়ি ছোড়ি ফিল্ম নি গীত কো কামাতং স্কাইঙা গে দোং এঙা আজা সানম